শ্রোতাবন্ধু আপন শুণুছেন গীতিধারা ক্রমে কিছু হিন্দি চলচ্চিত্র গীত এবে আসন্তু শুনিবা চাঁদ কে পার চলো চলচ্চিত্র গীত কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক গীত রচনা করেছেন বিষ্ণু নারায়ণ সঙ্গীতের সজাইছেন ঋষি আজাদ

লুকা ছুপি এই চলচ্চিত্রর পরবর্তী গীত শুনেবা। শিল্পী হলে করণ সেম্বি, গীত রচনা করেছেন নির্মাণ, সঙ্গীতরে সজাইছেন তনিষ্ক বাগচি এবং গোল্ড বয়।

0: ইয়া বাতাই বাই ককার পদাম বুড়া বুড়ি ভারে তাকে জহরা তো নিঞ্জু না তোলা হাডা কথা হল তাকে হরে জানে বাণজা মানসে জহরা বাণজা
1: জহরা সাম মামা না ভাকিড় জিকেলা ইয়া বা সই বাই তাই তাঙ্গি মামা মেহনতি ভারতে জহরা আপে
0: আতে বাণজা নিঞ্জু মার হাডা কথা ন এনতাকে মার তো পুঞ্জা নাই মার তো চাষিবাসী লোক কামাকে আশারে তোমার নিডা বাত কাতে নাই হারকা মা কুই লোক ইচ্ছারে কুই নর ইচ্ছারে আবিস কে মারো সিনিকিন কামালোড়া কে চাষবাস কে নিডা বাত কাতে নি লোক আজকাল সা ধীরে ধীরে সরকার সুবিধা হইতে পরে মার মাঞ্জার চাকে শিক্ষা বেটা হি নাই পাঠ সাঠা জাপিন কাতা র বিকাশ তে কাতা মার পুঞ্জি নাই মাত্র তলিপুর বেটে নকেটে মার হরু মারে আপে সভা বেড়া আপে গুডিয়া বাড়া আপে বারে তাঁ কামালোড়া কে হান মার নিডা বাত কা চিঞ্জি নাই তো নিজুইলা হ্যাঁ চাষবাস উপরে মার তো পুঞ্জা নাই নকেশকে মার জনা উহিম চাই জনা উহি চাই ওড়ে নেশকে মার জনা উহি নাই কিন্তু তলি র প্রকার মার মা দেশী পদ্ধতি ওড়ে দেশী বিহন স্কে মার উহি চাই মাত্র আজকালি দিনাতি পরিবর্তন ওড়ে চাষবাসতি পরিবর্তন হাতি পড়রে নিহি চাষবাস কে হালতা কিঞ্জি নিহি বিহন স্কে বেটা হি নাই হাইব্রিড বিহন তলে মার স্কে চাষবাস কে হার চাকা অধিকা ডাবু বেটা হালতা কিঞ্জি চেষ্টা কিহিম নাই তো ইদিরণ্ডি

0: জনা চাষকে হালি মকা চাষ ইঞ্জিনিয়ারি ইদাতর অর্থকারী ফসল আমনি গোটাই কি ডাবু বেটা নাই জিঞ্জালসকে তো মেড়াই আনু তানি পরে ডাবুসকে অধিক বেটা নাই মকা চাষ কি নয় সারে ইদের লাভবান চাষ ই মকা চাষ কি হাল তা কি চার মার তলিমুলু আনা কি না দিমানে সারে তো আমি কাণ্ড উহিন রমনি বাড়া তো উহিনাই তো ই সময় তাসকে মার ই চাষ কে হলে আডি নাই মার ই কারামেড়াসকে মার ই জনাতে উহানা চাষবাস কে হলে আডি নাই মাত্র আমি কাণ্ড এইয়ু টিকে দরকার মাঞ্জানু আমি কাণ্ড এইয়ু মাঞ্জানু আমি কাণ্ড সুবিধা মাঞ্জানে এলেতে বাড়া কুড়া সিনে কাহানা মার ই জনাতে চাষ কেতে সারে অজিনে
1: চাষি লোক কমি লোক চাষ পিস্তে মার দাঁ তাকি এনা কি নাই মানে জনা ওহাল তাকি আজিকালি কারা বেড়া তাকি তো লাটা কুটা চিকে আড়ই নে লাটা কুটা মার উডা হুডি খা সফা সুতরা কিন কি হানা এদান ইমার নিহিকি লুয়াড়ুবি কি নাই মানে এদা তাকি মার এনা কি নাই মানে এ জাগাতি নেহনে কি উডানা কারা বেড়া তাকি মাঙ্গ নিহিকি যত্ন খাল পড়া নে যদি এমবি কাটা দারি মানে সারে মার মটর জেকে লাগো কি হ্যাঁ চাষবাস জনা চাষ খেলা আড নাই তানে তলে যদি মার এমবি হরু এইয়ু কি জল্লাতে এই ওয়াহিনু এবার তলে জিকে মার কারণ বেড়া খেলা আড নাই ওটা কারণ বেড়া তিম জনা চাষ অল্প মাঙ্গ অধিকা লাভ জিকে জানো অল্প কষ্ট জিকে আনে ওড়ে
0: নিন ব্যস্তি সমানা জনা চাষ কে হাল তাকি ছাড়ে তলি সে জমি প্রস্তুতি নিহি কাতা ওড়ে এদিন বা তাকে যে কত সার আমনি গোটা হি নাই তামি পাই যে এনিকি বিষদন কি নাই ইবি হালে মার জনাতে উপরে মার পুনায় মানে চাষ আর অন্য কিন্ন হচ্ছে সার এনিকি মার নিহি অমল বেটা নাই এনিকি নিহি লাভ আড়ই নাই ই দাঁড়ি চিন্তা কানে কিন চাষ কে হি মা এই সারে কালি উহা সুতার মিলি এদা পাই যে মার এ ভূমিতে মার এনিকি রতিন সার দেবা উনাই মানে লাটা গুটা পেরনাই মানে এমবাটা মাঞ্জা এনিকি উহি নাই এই হাজার তাকে এনিকি নাড়া নিহি কড়ই নে গিছু এনি কড়ই নে সারা এনিকি কিনাই ইবা হলে বারে সিনি কান মার উহিনা দি মানে এন তাকে কারা বেড়া তো এই তা অভাব আনু এদা পাই যে আমি কান্ডা এই মানু আমি কান্ডা বান্দা মানে কেয়া এদা পাই যে মার ব্যবস্থা কিনা দি মানে নলে মার যদি ন কেতা ডায়ু সদি সিনিকা আনা মেহা আনা যদি মার উহাতু না ইচ্ছারে এদি ডাকি আনে মাত্র পল ওয়া এদা পাই যে চাষ কিন ইচ্ছারে নিহিকি কিনা দি মানে ওড়ে এনিকি উহিনাটি চাবল তা গাত হি নাই কি উরিয়া হি নাই কি গুরুমুরি হি নাই এহানা না হি নাই ইবা হলো পঞ্জান মার চাষবাস কিনা দি মানে
1: হ্যাঁ মামা নিনে লেচিলে নে পুনা আনা মার চাষ কিতি সারে লস ঝিকে আনাই এদা থেকে এনা কি নাই মানে আজকাল কারাবেড়াতে জনা চাষতা মার যু সরকার গাতা ইঞ্জিনিয়ারি এ সরকার গাতা গাড্ডি হি আনা রাপি গাতা টিকে অদেকা হিন তারপরে এই উন্তি ওয়াই সারে ঝিকে জাকা মড় খাল পড়ানে আটে এ জাগাতে এনিক এই রইনু ই সবু সিনি খামার কিতি নে হ্যাঁ
0: অর্ডর কাতা এ জনাতে উড়াবাড়া আমার সিনকিন কডি করে তাকে ঝি এনা আজকালি কডি করে পিসা তুনের পাঙ্গাতা নিহি মে ওরে এদা পাই এ জনা চাষ যদি কিন কি এনি চাষ কে মার কিন আছে এদি বা বাড় হিনা দি মানে ইতি সারে দে কডি করে দি বা হড়ু ওড়ে এবা আর লোক কাচালিস কে পড় আনে
1: সত কথা মামা আজিকালি দারি মারি লাটা কুটা চাষ বাড় হিন এদি বা মার কাচাল কে পড় আনে টাইম ইয়াল পড় আনে মার দুই পয়সা বেটা রয়েছে সারে টিকে অধিক পরিশ্রম খাল পড়া না আজিকালি আশার বেড়া সা মাঙ্গ আশার বেড়া সা মাঙ্গ পিউ ওয়াহিনে এমবি কাণ্ড উহিতিস আনু কি যত্ন কাতিস কে আনু আজিকালি যে কোন চাষ কিন নিহাতে নিহি যত্ন কিন চাষ কিন
0: সতা কথা তাই বা ইদরুন্ডি নিহি লাভবান চাষ এদা তাকে আমি লোক চাষ কি হিনা ইচ্ছারে এ সময়টা অমল সময়টা দিমা গাড়ি দারাসকে সিন কিনা দি মানে লাভাড়ইন কেড়াইয়া ও ইয়ন এছা কেড়াইতু ওড়ে ডাবু তিমার এনেক অধিক বেটা নাই ওড়ে নিহি দারাতল পার্ন পারছান মার ই জনা চাষ তে লাভবান বেটান তো ই জনা চাষ উপরে বেশাল থাকি র তাই মানেছি এ তাই তাণ্ডে মার বেন
2: জহরতাই
3: জহরতাই
2: নি দৌরু টিকে নি পরিচয় টিকে হিয়াতে নি হিয়াতে মা
3: না দৌরু সদা জানে
2: নাইউ
3: মন্ত্রীপুট
2: পঞ্চায়েত
3: দলৈগুড়া
2: ব্লক
3: শ্যামলিগুড়া
2: আজিকালি এনা খিঞ্জি
3: আজিকালি ওড়ে টিকে জনা তাস চালে খেলা হইনে
2: হ্যাঁ চাষবাস কি হিঞ্জি নি কথা হ্যাঁ আচ্ছা এনে এনে চাষ কি হিঞ্জি
3: ও মিরসিয়া করা টাইম জি
2: হ্যাঁ হ্যাঁ মিরসিয়া চাষ কি হিঞ্জি হ্যাঁ ওড়ে না খিঞ্জি
3: মান্ডিয়া চালে কা
2: হ্যাঁ ওড়ে
3: কুলিং সরিয়া কাণা

0: পিলা কেউ কেউ ভুল করেন কি?
1: বহুত বঢ়িয়া প্রশ্ন। এইসব বিষয়ে মানে প্রায়ত আমি শিক্ষা যায় নাই, যেতবে মু মোর রেজুমেটা প্রিপেয়ার করি আপনার এক্সপিরিয়েন্স দেখুন, অর্গানাইজেসন কু দেখি নিজের এক্সপিরিয়েন্স কু হাইলাইট করে দেবে। ভগবান নম্বর টু, যে জিনিসের আবশ্যকতা নেই জিনিস লেখি না নিজের রেজুম কু লেন্দি করবে না। নম্বর থ্রি, আপনার চেষ্টা করবে কি যেতে হচ্ছে নিজের রেজুম কু শর্ট ফিট ওয়ান পেজ নেক্সট টু পেজ রাখবা পাই, বুঝিপাচ্ছেন? যদি আপনার লম্বা রেজুমে পঠাইবে তাহলে সে কোণ করবে ইন্টারেস্ট হবে না, সে জাগিদেবে এটা ফেক লেখা যে বহু জিনিস মিছ অছি। তারপরে এমনি জিনিস কেবে লিখবে না যেটা আপনার উইক পয়েন্ট, খালি সকালে রেজুম কু বেস করে ইন্টারভিউ কলাবে তাকে হি হাইলাইট করলে কোণ করা যাব, আপনার কোশ্চিন করা যাব। প্রায়ত চেষ্টা করবে নিজের স্ট্রং পয়েন্ট কু মেনশন করিবা।
0: স্যার, ওড়িশার নিজের ব্যবসায় কিংবা স্টার্টআপ আরম্ভ করা চাহুবা যুব পিঢ়ীঙ্ গভর্নমেন্ট তরফ কোণ কোণ যোজনা ও সাহায্য রয়েছে?
1: তো ওড়িশা সরকার, ওড়িশার যুবা যুবতী মানে অনেক কিংবা যে স্টার্টআপ করা চাহিদি সে অনেক রকম মানে আর্থিক সহায়তা মানে যোগাই দিয়ে, যেমন কি মন্থলি এলাউন্সেস প্রোভাইড করে কিংবা যে প্রোডক্ট ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং আসিস্টান্স মাধ্যমে সে কোণ করে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপ টু 16 লাখ পর্যন্ত মানে যোগাই দিয়ে। তারপরে ফান্ডস বি এলোকেশন পাই বিভিন্ন প্রকার স্কিমস রয়েছে গভর্নমেন্ট র, আপনার ডিফরেন্ট গভর্নমেন্ট ওয়েবসাইট দেবে সেটি আপনার সেটি মানে থাকবে ওড়িশার স্টার্টআপ পাই গভর্নমেন্ট কোণ কোণ সব সুবিধা মানে দৌছি রাইট, কিন্তু ফর এক্সাম্পল সাবসিডাইজ ইনকিউবেশন দৌছি, রিকগনাইজ স্টার্টআপ যে মানে অলরেডি করছেন সেমান কো 50% ডিসকাউন্ট দৌছি, মন্থলি স্পেস রেন্টালস পাই সাহায্য করছেন গভর্নমেন্ট। তারপরে ও হব বলিগনা গোটে প্রজেক্ট বি আছে গভর্নমেন্ট করছেন ওড়িশা স্টার্টআপ হব বলিগনা, সেটি স্টেট অন সেন্ট্রাল ইনকিউবেশন ফ্যাসিলিটিস অছি যেটা ভুবনেশ্বর আপনার অছি। তো এই অনেক প্রকার সুবিধা দৌছি সরকার, যে মানে ইচ্ছুক অছেন সেমানে কনসার্ন সাইট কু যাই পারবে, গভর্নমেন্ট ওয়েবসাইট কু ভিজিট করি পারবে।
0: বহুত বহুত ধন্যবাদ স্যার, আপন নিজের সময় কাঢ়িকি আম সাংরে সাক্ষাৎকারটি করিলে, আপন সাং কথা হইকি বহুত ভাল লাগিলা স্যার।
1: হ্যাঁ, বহুত বহুত ধন্যবাদ প্রিয়াঙ্কা, মু আপনকু আপনমঙ্কর যেতে শ্রোতা বন্ধু আছেন সে সমস্তঙ্কু মো তরফ অভিনন্দন জনায়। আর মু গোটে বিষয় কইবা পাই চাহে কি মু জানে আম ওড়িশার যে যুবা যুবতী মানে আছেন সেমানে ভারী প্রতিভাশালী, সেমানে বহুত প্রকার জ্ঞান আছে, সরকার অনেক প্রকার সুবিধা সুযোগ সেমানকু যোগাই দৌছেন। মু দেখিলি যুবপিঢ়ি মানক মধ্যে সরকারি চাকরি পাইবা পাই বহুত সুন্দর চেষ্টা করুছেন, মু বহুত পিলাঙ্কু দেখিছি, বহুত পিলাঙ্কু গাইড বি করুছি, আর ওড়িশা সরকারঙ্কর যে চেষ্টা আছে কি নিযুক্তি দেবে অনেক নিযুক্তি পাই সারলেনি, অনেক নিযুক্তি পাইবা পাই চেষ্টা রত বি অছন্তি। তবে মু গোটে বিষয় কইবি কি চেষ্টা করন্তু, পরিশ্রম করন্তু, এই যুবা অবস্থায় আপন মানে যেতে অধিক পরিশ্রম করবে নিশ্চয় দিনে না দিনে তার ফল আপন মানে পাই পারিবে। তো যেউঠি পরিশ্রম আছে, যেউঠি মানে স্যাক্রিফাইস আছে, ডেডিকেশন আছে, সেটা নিশ্চিত রূপে সফলতা আসবে। তো পুনর্বার মতে সুযোগ দেইথিবার লাগি ধন্যবাদ জ্ঞাপন করে আশা করছি যাহা দিন কিছু কহিছি আপনার শ্রোতা বন্ধু নিশ্চিত রূপে উপকৃত। ধন্যবাদ।

0: Oi.
1: Hmm? Mm. Ele, como lá?
0: Ale, mama.
1: Kai bole bita. Hmm. Ya ji to mongolobar.
0: Oi.
1: Bhai bhanun phone dari kori bosire bhai.
0: Oi, kai jagire bhai.
1: Eh? Ele koi bata kai ta bolle. Ye jon kai se ache nai ki?
0: Mission
1: shakti.
0: Oi.
1: Hmm, bolle tomar pora maiji monor khaje, togi monor khaje eta yela ache. কাইটা বললে এ যেতকি আমার জন এসএসজি গ্রুপ মন গড়লা আছে
0: হই হই
1: হই এ সে সব যাকো এ সব সে মিশন শক্তি বিত্রি আছে
0: আছে
1: বললে আমার জন আক্তুন কাইটা আমার দাদি আনি বেলর খাতা কাইটা মাইজি মনকে এতকে পচাই নতরলে সে মন খাই জনটা কমাই আনলে দাদি মন সে মন খাইলাই নলে নাইনি এবে নাইনি এ পাটসাট মিছা পড়লা আছে
0: পড়লা আছে হই
1: পাটসাট পড়ি করি সে খাই সে এসএসজি গ্রুপ মনে গড়ি করি সিটি নইবা রকম ব্যবহার করলাইনি নইবা রকমের খাইছে যোজনা ভিতরে পুরি করি সে মনে মিশা কমানি
0: সব সুবিধা মিললানি
1: কমানি মিশা জবর এলানি সব সুবিধা এলানি রাখা যে মিশন শক্তি করে জন যোজনা ইলা আছে এই মিশন শক্তি আমার মাইজি মনের খাজে টকি মনের খাজে মঙ্গল খাজে একা এলা আছে
0: নাইনি কো আকা মামা মিশন মন দেলাইনি সব কেসিলে এলানি কে কোনটা করলানি সব
1: যাকে জোনটা হিসাবে আছে যে যাকে জোনটা সর্দা আছে সে সেটা আনি করে কে কাইছে সাগডাল তাস করবা কাছে মিশাছে এসএসজি ভিতরে যে গুরুপূর্ণি
0: সে দিন আনি করে নিজর গড়ে নিজে টিয়া বাটা বড় সর্দা লাগলা না মামা
1: কে তুই কইলা রকম সে সেলাই মেশিন মনে আনি করে সিটি করলাইনি কে কাইটা করলাইনি তার হিসাব নাই ইলে খাতা নলে মানে এতে ফোন খেটলা ই আজি তো মঙ্গলবার বন্দারি করে বসিরে ভাই একা ভাই বইনি মন খাট লাবাই দেলা আছো তো বলতে রে ভাই
0: নাই না আমি ফোন উঠাই লিনি
1: হ্যাঁ ই উঠা উঠা উঠা হ্যালো চৈতি জন কে বাবু কইলাসনি কোন তিনি কইলাস
2: জার মামা
1: জার বাবু না খন্ডে কুয়া তা কে কইলাসনি কোন তিনি কইলাসনি
2: মামা মই রমেশ শান্ত কইনি বাটিকট নরমপুর জেলা তান্ন
1: রমেশ বাবু কেন তার আছাস
2: মই নিমানা কাছি মামা জবর দিনলে তোমার সঙ্গে ভেট ভেট
1: ওই ওই খাই করু তা কাম খবর লাগলা আছে বেড়া নিজে নিজানি মন চাললা আছে বললা পরা
2: হুম
0: হানজি কে পাসরি গলাস কি
2: জোয়ার আপা
0: জোয়ার জোয়ার
2: আপাকে আর কেম তা সবু বল তো
1: হ্যাঁ বলাচু তুমি কেন তার আছ সালে
2: মই নিমানা কাছি মামা
1: এলে এবে খাই কাম বাবু
2: এবে কি চিনাই মামা ঘরে আকারে বাটা পালার অপর অপিমন্ত সব সরলা সোনে লাখা বেড়া বাটে বলবা কাছে জীবারাই গাই গরু মন চুরা বেপলা মন বলি আরে
1: ওই ওই বললে নইলে তো গাই গরু খাইছে ওলাই দেওয়াই সে ভিতরে বললে তো নাই নিয়ে সরাই
2: দেওয়াই হয় সেটা তো মামা
1: আরে আমার লোকে এনতারি ফোন করতে রাও এলে চাষ ভিতরে খাই খাই তাস মনে করলাস নি বাবু তুমি
2: তাস বললে মামা মাডিয়া আরে দান কোনে লাগা জনা করলু যে জনা এবার আগর পর না হেবার কেনতার আমি সেকেন্ডিক পর করলো যে
1: কেনতার ন হইলানি
2: কে জানো না হইলানি জমিন নষ্ট যাই রইছি
1: ওই সেটা সে কইবি বলতে লিয়েবে এবে খাই বলে আমি সে গ্রাম সে উপ মন পাচারলে সে মন নি মন করি কই ভাই বললে দান জন্তি করলুনি দান পচ্ছে কাইটা করলে আর সেটি সে জন সিঁড়ি মন রেছি কি নাই সেটা মন কই করে পুনি সেটি এসি পুনি

0: ডর দান করবার রাখা, ডর দান পড়ছে তাকে কষা কষি করি করি খাই পুনে খাই সেমন করলে সরি সে কন যন্ত্রা এলা নইলে খাই সে শাক ডাল তাস এলা এটা মন সব করলে সরি পুনি সে জন সিঁড়ি মন রেসি নাই কি সেটা মন সে ভিতরে খুঁইলে পুনি আর গছ কাজে পুনি নিমান নিমান সে খাইছে ভিটামিন ফোরাটা মানে মিলছে
1: এবার এমতে করবার আছে মামা চেষ্টা করবার আছে আগে
0: সেটা খাই বললে সেটা তো আমি ন জানু খাইটা পচ্ছে খাইটা করলে অধিক সে বলেছি ইলে সেটা খা যে লগে জন বিএডব্লিউ বাবু রে ভাই ই গ্রাম সেবক কৃষি বিভাগর তাঙ্গ মনে পচালে সরি নিমান করে কই ভাই ইলে জনা ক্ষেত পরা করলা আছাস
1: জনা গোটে ছ সাত একর পরা করলো
0: ইলে গোটে বাস্তা ধরি আইগে হো মোর কথা নয় মামা সঙ্গে আগা কথা আইলে নাই
2: কথা আলাস নি তো মুই বসি করে শুনলি নি আরে
0: বাবু খেড়ে বুলি আইবু তুমি তোমার গাঁও বাটে আলে আলে জবর জবর ধন্যবাদ এনতারি আমার কার্যক্রম দিনকে শুনতে রুয়া আর আমার লগে এনতারি ফোন করতে
2: ফোন করতে রুয়া
1: রেলনিতে মাল জোয়ার লাগে
0: জোয়ার জোয়ার
2: জোয়ার হ্যালো চৈতি জান
3: হ্যাঁ ম্যাডাম উগ্রেশন পটেল কইছে কাগরু পলর লাগে জিলা নো
2: আলে আলে জোয়ার লাগে উগ্রেশন বাবু কেনতারা চাস
3: হ্যাঁ বহুত বড়িয়া আছে আইয়া আপন মানে ভালো আছে
2: হ্যাঁ ভালো আছো
3: হ্যাঁ হ্যাঁ
2: আরে কেনতে তোমার বাটে পানি পবন কেনতে হেলাছে
3: এটা দুই দিন তলে বর্ষা নি হচ্ছে আইয়া কিন্তু আজি দিয়ে বর্ষা হইছে এটা
2: আলে পানি মারলা নি আলে
3: আউ এই বর্ষা তো টিকে প্রায় তো অধিক বর্ষা হইছে বলে আমার আদ্র যে চাষ সব টিকে ভল হেনি পারে বলে কহমা কিমা ভল বি হবা কিন্তু অধিক বর্ষা লাগি টিকে অসুবিধা হইছে
2: হয় সেটা তো পানি না রেলে মিশা অসুবিধা বেশি মারলে মিশা খন্ডে অসুবিধা কা হইছে
3: হয়
2: আরে আমার কার্যক্রম মন কেনতি লাগলা নি উগ্রসন বাবু
3: বহুত ভালো লাগুছে আইয়া আপন মানক কার্যক্রম বহুত ভালো লাগুছে বহুত বঢ়িয়া সুন্দর সব বিষয় আছে না কার্যক্রম প্রচার প্রচার বহুত বঢ়িয়া লাগুছে
2: হ্যাঁ আলে আলে আরে সব শুনলাস নি হলে
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব রে শুনছ আইয়া
2: আরে কেনতার সব তোমার বাটে কাই কাই কাম সব কলাস নি কাইটা খন্ডে কই দিয়াস
3: আইয়া আমাদের আড়ো গুটে কাম ধান কিবা চাষ কাম যদি কামা বলে ধান চাষটা ঠিক হয়ে দিছি আর গোটে কপাটা আইয়া
2: কপা
3: করছে না গো আর মানে অছি প্রায় তো কপা করছে সো
2: আলে আলে
3: আর ইহা তো যে বর্ষা টিকে হচ্ছে কপা লাগি টিকে অসুবিধা হবা যে লগানো কাহিনে কপা কে প্রতি বর্ষা দরকার নি পড়ি রে হয়
2: হয়
3: প্রতি বর্ষা হলে টিকে খরা হচ্ছে সে
2: হ্যাঁ খন্ডে খরা হলে কপা চাষকে বল রইছে
3: মানে এটা তো প্রকৃতির কথা আইয়া কেতে বলে দেখছি বর্ষা নে কেতে বর্ষা বেশি হচ্ছে তো বেশি কপা হয়েছে বলে আমার যে গাঁটা আইয়া গাঁটা টিকে জঙ্গল কে টিকে ঘেদি না আছে বলে পাশাপাশি জায়গায় সব মাকড় মানে রই যাচ্ছন চিনা বাদাম চাষ করা কি ডাল জাতীয় চাষ করা সব খাই দৌছন সবুলে খেতে খোলা জুগার পড়ুছে বলে মানে ঠিক কদরি দিয়ে না সব কপা করছন কপা সে মানে খেয়াবার মাকড় মানে আর আমার গাঁর পাখে হচ্ছে শুক্তি ল্যাম্পটা আজ্ঞা এরিয়ার যে সব ঘর ঘর বুড়ি গলা গছ কুটি কটা হেলা তো সে এরিয়ার যে জীব জন্তু সব আমার ইয়াড়ে পলি আসলে বলে যে মাকড় সংখ্যা বিহান বড়ি গলি ন
2: বিভিন্ন
3: সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য কে নিগনা কিংবা বিভিন্ন সরকারি যোজনা কে নিগনা সব সাক্ষাৎকার প্রচার হচ্ছে সেটা শুনুছ আজ্ঞা বহুত ভালো লাগুছে তার সঙ্গে আপনার গোটে ভাষা।

0: জনমন শুনলাই নি, জনমন ন করলাই নি বললে মন কে কন্টে দুঃখ লাগছে। কার্যক্রম শুনলে তো শুনবাস, এলি আমি কেনতা জানবো তুমি কার্যক্রম শুনলাস নি বলে করি আমার লগে ফোন করি কথা হলে সরি আমাকে মিশা সারতা লাগছি। যেতকি কাম কাম তো সব কে আছে, তুম কে আছে, আমকে আছে, সব কে আছে, কাম ভিতর নি মিশা খন্ডে সময় খাড়ি করি আমার জন ফোন ইন কার্যক্রম ভিতরে ভাগ নেলে অধিক সে আমাকে সারতা লাগছে। চেষ্টা করা আর ইলে আমার কার্যক্রম তো দিনকে শুনলাস নি আগা।
1: কার্যক্রম উপস্থাপনা আমার টিভুর মামা কেন্দার মামা আজকাল তো পানি বর্ষা মারি দেলানি
0: পানির দিনে পানি নমারলে খাটা করছি ও
2: টিভুর মামা রেলে মামা
0: পানির দিনে পানি নমারলে খাই খারা চেক থাকি
1: না সেটা তো এলে আমি মারি করে ছাড়ি দিলে লেছি না বলে এটা
0: নাই পানি
1: টিকে টিকে টিকে টিপাইলানি আরে
0: এটা জন
1: কি কাজ করব তা
0: এটা জন টিপাইলানি জন জড়ি বর্ষা আইছি আছে এ বর্ষা নো রেলে সরি এ পানি নো মারলে সরি চাষমান কেনতা রইছি
1: চাষবাস তো আগতু মামা বরস কর খাদি বলে আরে আরে সেটা মন তো চাষবাস তো আগতু আরে সব কাটা পড়ছে আরে
0: আরে সেটা কাজে আমি সব কে
1: সামলাবার আছে আমি মারবার আলে মারি কি ছাড়ি দিলে লে গোট মাড হেতা খন্ডে খন্ডে খন্ডে কানে টিপাইলানি তো আরে
0: নাই জড়ি বর্ষা বলে সেন্তারি তো আরে এবে তো
1: ওই মামা আর তো বর্ষা দিন তো হেছি আগার পানি মারলে মানিয়া মন আজকাল তো রোপা রোপি সব বাটে চাললা নি আরে
0: সত সত সত মানিয়া তো রোপলানি কোন জোনা রোপলাইনি কোন খাই শাকডাল তাস মনে খাইছে মানে করলাইনি
1: আমার চাষবাস তো সবু সেটা দেখবার আছে আর চাষবাস মল তো পেটকে খাদি নাই
0: সত খাইটা বললে কাই বললে এবে আমার নুয়া শ্রোতা মনে মিশা রে ভাই কি নেই
1: আকাশবাণী কার্যক্রম তো সব কার্যক্রম লাগাইলিনি ডাইল আকাশবাণী হ্যালো টেলিভিশন সব কার্যক্রম ভাগ নেলিনি মামা ভাই বোন মন মগে তুমি
2: নিজে মোকে সাইড করে দিলাস নি মোর কথা কে না শুনলাস নি দুই লোক যাক মিশারে তো আরে না শুনাস টিবরু মামা রেলে তো আমাকে না পচরাস
1: পিলা
2: মানকে পাঠ পড়াইলাস নি যে কোন স্কুল থানে সেটা
1: মুই আমার সে ଗିଲୁ ଗୁଡୁ ଥାନେ ଅପର

0: প্রাইমারি স্কুল লগে আপা
1: আলে আলে আলে
0: প্রথমর পঞ্চম জাগ আছে
2: সে স্কুলে তোমার পিলা টকি মানকে কাই কাই সুবিধা মান সরকার করলা আছে
0: মানকে মই তো পাঠ পড়াইলিনি সব গণিত সাহিত্য ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান এটা মানকে পড়া হলানি স্কুল লগে সরকার প্রথমে ড্রেস পটা এবে দুই দিন হলা বাঁটলু আর জোতা বুট মনে মধ্যে আর বই খাতা পত্র সবু মধ্যাহ্ন ভোজন সপ্তাহে তিন দিন অন্ডা সোমবার বুধবার আর শুক্রবার অন্ডা আর বাকি মান্ডিয়া লড়ু সেটা মঙ্গলবার গুরুবার আর শনিবার আর বড়ি আলু তরকারি এমনি সবু মামা সব দেলুনি সরকার সব সুবিধা কলা
2: আছে
0: আজিকালি আর কে নাই নি আমি পাঠ পড়লা বেলে কিছু ন মিলতে রেলা আর আজিকালি তো সব ক্ষেত্রে পাঠ পড়বা পাই সব পিলাটি মানকে সব সরকার সাহায্য কলানি বইপত্র খাতাপত্র সব তো মিললানি ড্রেস পটা তো আরে মামা আরে
1: সাদা লাগলা এবারে পাঠ ঘর কা পড়ে কি স্কুল যাই কি আমার কার্যক্রম মিশা খন্ডে শুনলাস নি সাদা লাগলা
0: নাই নাই সব কার্যক্রম শুনবি আপা আরে মামা যেতি কার্যক্রম জয়পুর র সব শুনলিনি আর পিলা টকি মানে রেডিও নেই করে শুনাইলিনি
2: আলে আলে আলে ধন্যবাদ জবর জবর ধন্যবাদ এন্তারি আমার কার্যক্রম দিন কে শুনতে রু আর আমার লগে এন্তারি ফোন করতে রু
0: আর রইলিনি জোয়ার জোয়ার
1: জোয়ার লাগো হ্যালো চৈতি জান
3: জোয়ার লাগো কমলা আপা
1: আলে জোয়ার লাগো বড়ে সর্দা লাগলা কে কইলাসনি কোন তিনু কইলাসনি
3: মই পঙ্কজ মুখ ফোন না আপা জয়পুর
1: জুহার লোক বড়ে সারদা লাগলা আজি মকে কমলা আপা কইলা নি বল চিনি দেবা কে কেনতার নিকা আছাস কি আলে আলে এ দে আমার মামা ওই ওই আমার মামা খন্ডে দূরকে উঠি গলা বে মকে না পচারত বলিকিরি
3: মামা কেনে গলা
1: আছে নি আরি
2: আছি বাবু বসলি আছি পঙ্কজ বাবু লাগো ইয়ে কমলা বানজি কথা এলেন তো মলি
1: ওই টিবরু মামা রেলে আর কোন ভানজি কে কোন আপা কে কে না পচার সেটা কিন্তু আজ সারদা
2: এলে পঙ্কজ বাবু এবে খাই কাম
1: কার্যক্রম সব ভাল লাগলা নি পঙ্কজ বাবু শুনলাস নাকি
2: আলে আলে জবর ধন্যবাদ লাগো এন্তারি আমার কার্যক্রম দিনকে শুনতে রুয়া আর আমার লগে এন্তারি ফোন করতে
1: ফোন করতে রুয়া
3: আলে মামা আলে
1: রেলি নি জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার
2: হ্যালো চৈতি জন
3: হ্যালো
2: হ্যালো চৈতি জন কে বাব কইলাসনি কোন তুমি কইলাসনি
3: তোমার মিঠা সাহেব তোমার মিঠা সাহেব মোর প্রেম প্রেম প্রেম ডায়েরি তোমার গোলাপ গাড়ি সাথে
2: চন্দ্রকান্ত বাবু বড় নিমান গীত গোটে সে খাই সে কবিতা গোটে পড়ি দেলাস বড়ে সারদা লাগলা
3: ভাল লাগিলা
2: বড়ে সারদা লাগলা বড়ে নিমান লাগলা
1: জোয়ার লাগো নিকো লাগলা তোমার শিবাটে হারমোনিয়াম কি কাটা বজাইলাস নি সেটা মিশা শুভলা নি
2: কার্যক্রম দিনকে শুনলাস নাকি বাবু
3: আমার কার্যক্রম তো সব ভালো লাগে প্রোগ্রাম বেশি মতো ভালো লাগে গীত প্রোগ্রামে
2: নাটক মজুরি গোটা প্রচার করলু এবে মিশা গোটা চেষ্টা করলু এই মাসে বজাই বা কাজে এন্তারে আমার কার্যক্রম দিনকে শুনতে রুয়া
3: নমস্কার।

0: हेलो चैती जन।
1: हेलो दीदी, नमस्ते दीदी, मु जीवन कह।
0: आले जीवन लाल बाबू केनता रे चास बुते। हाँ भल अच आमे मिसारु बुतेक दिन के फोन कलास कई कि आले आरे आमर कार्यक्रम मन एबे सुनलास ने कि नाही जीवन लाल बाबू
1: सब
0: निक लगलानी कि आर काई टा करबार आछे जीवन लाल बाबू
1: नै आउ किछि करबार किछि आवश्यक नै मझे मझे जसन
2: जीवन बाबू मुई मिसा अच्छी
1: जुआर
2: जुआर जुआर नाटक तो ये गला मासे गोटे प्रचार करलु ये मासे मिसा गोटे चेष्टा करलु नी प्रचार करवा खाल
1: गत मस प्रचार कले मुझे ठीक अच्छे आग को प्रचार करे
2: मसे मिसा चेष्टा करलु नी आम आज गोटे नाटक के प्रचार करवा खाजे ये काय काम जीवन बाबू
1: सर मान वर्षा सर
2: आमर मिसा इति वर्षा हेलानी तुम बाटे के जबर वर्षा हेलानी कि
1: हाँ मान गत वर्षा वर्षा दिन तो वर्षा हे खरा दिन गरम शीत दिन
2: शीत लग
1: शीत प्रकृतिर जहाँ भी सब रूल्स अच्छे सीटा को तो आम परिवर्तन करि परबे
2: नै नै नै केनता करवा करि नय सेटा
1: निश्चय निश्चय
2: आले आले आले एंतरी हमर कार्यक्रम दिन के सुनते रहवा बाबू आरी हमर लगे एंतरी फोन करते रहवा रेलिन तबे
0: जुआर लागो जीवन लाल बाबू
1: जुआर।
0: हेलो चैती जन।
3: जुआर लागो नानी।
0: जुआर लागो केनता रे चास
3: ভাল আছে আপন কেনতার আছেন
0: আমি নিক আছি যে নাও খন্ডে কই দিয়াস মুই তো জানি যে আমার শ্রোতা মন সব খন্ডে জাগিরে ভাই ভাই বইনি মন নে কি
3: নেতে আমি এবারে মো আপনকে অতি পরিচিত শ্রোতা ডিনাঞ্চল কইছি বলাঙ্গির রূপ
0: ওই সেটা কে মুই জানি একা যে আমার ভাই বইনি মন মিশা খন্ডে শুনবার আছে নে কি
3: নেতে আর নেতে আরে মামা কোয়ারে গলে
0: এ দে মামা আছে কাই
2: মোহে গড়ে জুরা
3: মামা
2: জার জার
3: মামা
2: জার বাবু নীলাঞ্চল বাবু উজা লোক মান করলাইন তো মুই চিমরা এবি মিশা কোনে জুমরা দরলা আছে মগে
3: কালি জবর বুন্দি খাইবে নাকি
2: ওই সেন্তারি সে জনটা মাগব সেটা দেব কাই হলা পানি নাই কি তোমার বাটে
3: নাই পানি টিকে সেমিতি কম কম টিকে অল্প অল্প বর্ষা হচ্ছে সেমিতি চলছে গোটে ওয়াটার যেমিতি পশ্চিম ওষার আছে যেমিতি যেমিতি কমতি সাম্বর বানি কি বাড়ি বলে কমতি আই টিকে বর্ষা না মিনিমাম ঘন্টে পাখাপাখি টিকে বর্ষা হচ্ছে না সেমিতি তো বর্ষা হো নাই টিকে কম কম হচ্ছে আর আপনার সপোর্ট আর বর্তমান বলবাম কেমতি চলছে
2: জবর জবর জবর লোক গালাইনি জবর লোক যাটা গালাইনি জবর চালি করে গালাইনি যাই করে সেটি পানি পকাই লাইনি মাপুর লগে পানি পকাই করে আইলাইনি
3: নিহাতি ভাবে নিহাতি ভাবে
0: আরে আমার কার্যক্রম মানে সব শুনলাস নাকি কেমতি লাগলানি
3: হ্যাঁ কার্যক্রম তো সব তো নিমান লাগু সব তো নুক লাগুছে যেমিতি আলো সারদা না লাগি থো কি রেডিও কি পাচার হো কি আলো চতিজন হো প্রায় তো সব তো চতিজন কার্যক্রম সব তো নিমান লাগুছে আগে মজুরে মজুরে গুটে গুটে নাট গুটে গুটে বাস্তা বলে টিপ নিমান লাগতা আপনার মজুরে তো নাট টিকে প্রচার করতে খুশি লাগি ওইটা তো মাসে কি দুই মাস লাগে তো আপনার নাটক ফাটক ওটাও তো দেখবাক মিলু না যদি নাটক টিকে যদি বাড়ি থামতে তাহলে দেশের নাটক শুনবা পুরা আর টিকে তো নিমান নুক লাগতা পুরা
0: আমি মিশা রে এবার আরি গটে নাট মিশা এবার দেবু শুনবা সব
3: হ্যাঁ
0: তোমাকে শুনলে মিশা
3: সত্তা লাগে আমরা তোলা তুলে গুদে এটা কোন কোন নাটক প্রচার কোন তো শহীদ কোন করে গুদে নাটক প্রচার করে আসি সন্নিমান লাগা
2: আলে আলে আলে জন কইলা অগস্ট 15 উপরে জন আমার

0: জাগিরে বললে বস কে দেখলে সেখানে তার শ্রদ্ধা লাগছে কি
1: প্রকাশ বাবু জোয়ার লাগ
0: কার্যক্রম মানে কেনার লাগলানি তোমাকে চাড়ি দিলে আমি আর কোনটি যাবো
1: আমি তো জগলু আছো তোমার ফোন মনে আইলে কথা হবো বলে খন্ডে শ্রদ্ধা লাগলানি কি নাই
0: আজি
1: মকে সবু জানলাই মামা
0: জানবাই নাই যে চিনলাই এবে সবু
1: লাগলা
0: আলে গালুনি ভাই বোন জোয়ার লাগো
1: গালুনি জোয়ার জোয়ার।

0: सरमाई पे अनाई थेलो धन्य तोर बाप भाईलो तळमळ राईजकु तळमळ राईजकु तळमळ राईजकु।
1: ये भाई गीत तो सुनिले बर्षा तो एमिति हौची ता सते आमे तो ता पई व्यस्त रहुचे हेले मोर उडे कथा मने पडिला।
2: को कथा कोनो?
1: ये हमरो माधिया भाई छियो मो फळ गछ गुडाई आनी के लगैथिला ভাল ভাবে হয়ে যাই সহ সি কোণ যু ড্রাগন ফ্রুটস অঙ্গুরু আপল কদী কত প্রকার চাষ করেছি
2: ফল চাষ সে কমিটি কোটু এত জ্ঞান পাইলাম
1: বিশেষজ্ঞ পরামর্শ করি চাষবাস করুচি হলে মোর টিকে ইচ্ছা ফল চাষ কলে কমিটি হুঁতা আমি মানে
2: মোর তো খালি দি আড়ু লোভ হলানি সে পয়সা কমিটি পাইবি আমি তাকে
1: সুভাষ ভাই পছরে পড়ি গেলে কমিটি চাষবাস করবে ফল চাষ করবে এই এবে চাষ চাষবাস বিষয় ভাল ভাবে জাণ হলে ফল চাষ বিষয় আজ কিষান বাণী কার্যক্রম গোটে বিষয় রয়েছে কমিটি
2: হুঁতা খুশি
1: আজ আমার বিষয় রয়েছে বর্ষা দিনিয়া ফল চাষ মহাশয় হচ্ছেন ডক্টর সুনীল কুমার মহাপাত্র
2: আলোচনা কর শুনি
1: হো হো আজ কিষান বাণী কার্যক্রম বিষয় রয়েছে বর্ষা দিনিয়া ফল চাষ এই বিষয় বুঝাই কহা আম গহণে উপস্থিত অনেক কৃষি বিজ্ঞান কেন্দ্র যাজপুর বড়চড়ার বরিষ্ঠ বৈজ্ঞানিক ও মুখ্য ডক্টর সুনীল কুমার মহাপাত্র আসন্তু স্যার আপনার স্বাগত করুছু আমার কার্যক্রম কু নমস্কার।
3: নমস্কার
1: স্যার, আজ আমি যে বিষয় রাখিছে বর্ষা দিনিয়া ফল চাষ এই বিষয় তো কথা হওয়া তা পূর্ব জাঁয়া চাহিবু আম জেলায় কেউ কেউ ফলগুড়ি ব্যবসায়িক ভিত্তিতে চাষ করা যাচ্ছে যেটা কি আমার চাষী ভাই ভী মানে জাঁয়া নিহাতি দরকার।
3: দেখুন অনেক গুড়ে ফল চাষ করা যাচ্ছে কিন্তু বিশেষ করে ব্যবসায়িক ভিত্তিতে আমার যে জলবায়ু আছে সে জলবায়ু ভিত্তিতে মুখ্যত আমার আম্ব কদলী পিজুড়ি অমৃতভণ্ডা এবং কাজু বাদাম চাষ বিশেষ করে আমার জেলার চাষ করা যাচ্ছে এবং অন্যান্য ফল চাষ বি চাষী ভাই মানে এবে আপনাইলে যেমিটি বর্তমান আপেল বের গোটে নূয়া ফল মার্কেটে আসলে এবং চাষী বি আমার জেলায় করছেন ড্রাগন ফ্রুট গোটে দেখবে যেটা কি মার্কেটে বি এবে আভেলেবল হচ্ছে স্ট্রবেরি বি দেখুছেন গোটে ফল মার্কেট কু আসছে এবং আমার জেলার বি চাষী ভাই মানে করছেন তেমন আমার জলবায়ু কু দেখা গেলে কিন্তু ব্যবসায়িক ভিতরে যদি আমি দেখা প্রচুর পরিমাণের যদি করছেন আম্ব এবং সরকারঙ্ক তরফরু যে প্রোৎসাহন দিয়া যাচ্ছে সেগুলিক মুখ্য ফসল হিসাবে যেমনি দেখা হলে আম্ব চাষ কদলী পিজুড়ি অমৃতভণ্ডা এবং কাজু বাদাম চাষ যেটা এটা মুখ্য ফসল হিসাবে আমার জেলার প্রায়ত করা যাচ্ছে।
1: সাধারণত বর্ষা দিনে ফলগুড়ি কেউ দিগ প্রতি চাষী ভাই মানে বিশেষ ভাবে ধ্যান দেওয়া দরকার
3: যেমনি ধান চাষ পাই তার জমি কিসম অলগা থাকে পনিপরিয়া চাষ কৌছে পনিপরিয়া চাষ পাই তার জমির কিসম সেমতি অলগা থাকে সেমতি ফল চাষ পাই বি সেমতি জমির কিসম অলগা থাকে ফল চাষ যেমনি আমি দেখা গেলে সাধারণত ঢিপ জমিরে কিংবা মধ্যম জমিরে বি আমার ফল চাষ করা যায় কিন্তু আমি যদি দেখিবা তলতলিয়া জমি যেতে পানি জমি রুথ সেইভাবে জমিরে আমার ফল চাষ জমা করা যাই পারে না কারণ পানি জমি রহিলে সাধারণত সন্তসন্তিয়া জায়গায় যদি ফল চাষ করিয়া তাহলে গছ ভাল বড়ব না এবং ঝাউড়ি কি মরিযিব তেমন আমি ঢিপ জমি জায়গায় ফল চাষ সাধারণত করা যায় তেমন আমি যেকোন ফসল আমি নবা আম্ব দেখন্তু কিংবা কাজু চাষ দেখন্তু কদলী হোক কি পিজুড়ি চাষ হোক কিংবা অমৃতভণ্ডা এটা সাধারণত আমি ঢিপ জমিরে করা যায় কিন্তু বর্তমান চাষী ভাই মানে যে ফল চাষ করছেন প্রায় সে ঢিপ জমিরে প্রায়ত করছেন কিন্তু বর্ষা দিনে আমার বর্ষা হচ্ছে প্রায়ত বালেশ্বর ভদ্রক আপনার যাজপুর জেলা এই জেলা মানকে দেখিয়ে প্রায়ত সময় বন্যা আসি যাচ্ছে তেমন বর্তমান দেখা গেলে এই সব অঞ্চলের পানি মাড়ি রুথে যেকোন ফসল কলে বি আমার প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তেমন চাষী ভাই মানে গোটে দিগ প্রতি ধ্যান দেবে যে ফল চাষ করছেন অমৃতভণ্ডা লগাইবে কিংবা পিজুড়ি চাষ হয়ে কিংবা আম্ব লগাইবে গোটে দিগ প্রতি ধ্যান দেবে